0: নমস্কার শ্রোতা বন্ধু, অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত এবং অভিনন্দন জনাই আরম্ভ করুছু সূচনা সম্বাদ এবং তথ্যভিত্তিক উপস্থাপনারে নমস্কার কেন্দুঝর কার্যক্রমের সাপ্তাহিকে। কেন্দুঝর জিলাপালঙ্ক কার্যালয়স্থিত দরবার হলঠারে বুধবার দিন ষষ্ঠ জিলা পরিষদর দশম অধিবেশন সফলতার সহ অনুষ্ঠিত হয়েছে। এই গুরুত্বপূর্ণ বৈঠকরে জিলা পরিষদ অধ্যক্ষা শ্রীমতী সাগরিকা সাউ অধ্যক্ষতা করেছিলেন। সম্মানিত অতিথি ভাবে কেন্দুঝর লোকসভা সদস্য শ্রীযুক্ত অনন্ত নায়ক, জিলা যোজনা কমিটি অধ্যক্ষ তথা তেলকোই বিধায়ক ডাক্তার ফকিরমোহন নায়ক, ঘষিপুরা বিধায়ক শ্রীযুক্ত বদ্রীনারায়ণ পাত্র, পাটনা বিধায়ক শ্রীযুক্ত অখিলচন্দ্র নায়ক, আনন্দপুর বিধায়ক শ্রীযুক্ত অভিমন্যু সেঠি, উপাধ্যক্ষ জিলা পরিষদ শ্রীযুক্ত সোমনাথ দাস, মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত মোহন চরণ মাঝীঙ্ক প্রতিনিধি শ্রীযুক্ত অনুব্রত বেহেরা, চম্পুয়া বিধায়কঙ্ক প্রতিনিধি শ্রীযুক্ত সঞ্জীব কুমার বেহেরা প্রমুখ উপস্থিত ছিলে। এই পরিপ্রেক্ষীরে কেন্দুঝর জিলাপাল শ্রীযুক্ত বিশাল সিং এবং জিলা পরিষদর মুখ্য উন্নয়ন তথা নির্বাহী অধিকারী শ্রীযুক্ত কুমার নাগভূষণ যোগদেই জিলা অন্তর্গত বিভিন্ন প্রগতিশীল প্রকল্প ও সরকারী জনহিতকর যোজনাগুলির ক্ষেত্রস্তরীয় অগ্রগতি অনুধ্যান করা সহ এর সফল রূপায়ণ উপরে সবিশেষ সমীক্ষা করেছিল। বৈঠকরে জিলারে চালিথিবা খনিকার্য এবং এই বর্ষ পাই মঞ্জুর হইথিবা প্রকল্পগুড়িকর বিবরণী প্রস্তুত করিবা উপরে আলোচনা হইথিলা। চাষীমানকর ব্যাপক সুবিধা এবং চাষ জমিকু জলসেচন সুবিধা প্রদান করিবা উদ্দেশ্যে কৃষক বিকাশ যোজনা অধীনরে নূতন গোষ্ঠী উঠা জলসেচন প্রকল্পগুড়িকর কার্যকারিতা সম্পর্কে বৈঠকরে বিস্তৃত আলোচনা ও সমীক্ষা করা যাইথিলা। বাসুদেবপুর গ্রামে চালিথিবা কানপুর জলসেচন প্রকল্প কার্যকু দ্রুত গতিরে শেষ করিবা পাই গুরুত্ব দেবাকু বৈঠকরে নিষ্পত্তি নিয়া যাইথিলা। জিলারে বিভিন্ন নূয়া রাস্তা ও সেতু তৈরি পাই সরকারী পাণ্ঠির সঠিক উপযোগ উপরে সমীক্ষা করা যাইথিলা। কাঞ্জিয়াশুল তুরমুঙ্গা রাস্তার নেউলজোড়ি নাল উপরে চালিথিবা সেতু নির্মাণ কার্যর অগ্রগতি নেই এবং ঘটগাঁ অঞ্চলরে কেতেক নূয়া উন্নয়নমূলক কাম পাই সরকারী পাণ্ঠি ও মঞ্জুরি মিলিবা সম্পর্কে আলোচনা হইথিলা। এয়া সহিত কেন্দুঝর জিলারে এক আদিবাসী সাধন কেন্দ্র বা ট্রাইবাল রিসোর্স সেন্টার উপরে কার্যকারিতা করিবা পাই গুরুত্বারোপ করা যাইথিলা। বৈঠক শেষে জিলাপাল শ্রীযুক্ত বিশাল সিং জিলার প্রগতি তথা সমস্ত জনহিতকর যোজনার সফল রূপায়ণ পাই সমস্ত সরকারী বিভাগ মধ্যে সমন্বয় রক্ষা করি নিষ্ঠার সহ কার্য করিবাকু বিভিন্ন বিভাগের অধিকারী, জিলা পরিষদর সদস্য সদস্যা এবং পঞ্চায়েত সমিতির অধ্যক্ষ ও অধ্যক্ষাঙ্কু পরামর্শ দেইথিলে। ভারত নির্বাচন আয়োগ নির্দেশক্রমে ওড়িশায় চালিথিবা ভোটর তালিকার স্বতন্ত্র সঘন সংশোধন বা এসআইআর কার্যক্রম অধীনে কেন্দুঝর জিলাপালঙ্ক কার্যালয়স্থিত ক্ষুদ্র সম্মিলনী কক্ষরে জিলাপাল তথা জিলা নির্বাচন অধিকারী শ্রী বিশাল সিংহ অধ্যক্ষতায় রাজনৈতিক দলর প্রতিনিধিমান সহ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরে গণমাধ্যমকে সূচনা দিয়ে জিলাপাল শ্রী সিং এসআইআর সম্বন্ধিত বিস্তৃত সূচনা উপস্থাপিত করেছিল। জিলার 1915টি বুথ পাই চিঠা ভোটর তালিকা আনুষ্ঠানিক ভাবে প্রকাশ পাইছে। এই প্রক্রিয়ার মুখ্য উদ্দেশ্য হচ্ছে সমস্ত যোগ্য ভোটরঙ্কু ভোটর তালিকায় সামিল করিবা এবং সম্পূর্ণ স্বচ্ছতার সহিত অযোগ্য ভোটরঙ্কু চিহ্নট করে বাদ দেবা। পরিগণনা পর্যায়ে মোট 13,08,762 জন ডিজিটাইজ ইএফ চিহ্নট হইতিবা বেলে মৃত্যু, স্থায়ীভাবে স্থানান্তরণ এবং অন্যান্য কারণরু 64,375 জন ভোটরঙ্কু বাদ দিয়া যাইছি। এই কার্যে 2,966 জন বুথস্তরীয় এজেন্ট সহযোগ করেছিল। রাজ্যের ভোটর তালিকা সংশোধন প্রক্রিয়া জুলাই 5 তারিখ আরম্ভ হয়েছে। এই ক্রমে চিঠা ভোটর তালিকা মধ্যে প্রকাশ পাইছে। যে নাগরিক মানে নিজ নাম সংশোধন করা চাহুচ্ছন্তি কিংবা তালিকা নিয়ে কোণী আপত্তি রয়েছে সে জুলাই 5 তারিখ ଅଗଷ୍ଟ 4 ତାରିଖ ପର୍ଯ୍ୟନ୍ତ ନିଜର ଦାବି ଓ ଆପତ୍ତି ଦାଖଲ କରିପାରିବେ। ନିର୍ବାଚନ କମିଶନଙ୍କ କାର୍ଯ୍ୟସୂଚୀ ଅନୁଯାୟୀ ଦାଖଲ ହୋଇଥିବା ଦାବି ଓ ଆପତ୍ତିଗୁଡ଼ିକର ଶୁଣାଣି ଏବଂ ଜୁଲାଇ 5 ତାରିଖଠାରୁ ଆରମ୍ଭ ହୋଇ ସେପ୍ଟେମ୍ବର 2 ତାରିଖ ପର୍ଯ୍ୟନ୍ତ ଏହା ଚାଲିବ ବୋଲି ଜିଲ୍ଲାପାଳ ପ୍ରକାଶ କରିଛନ୍ତି। ଏହି ସମସ୍ତ ପ୍ରକ୍ରିୟା ଶେଷ ହେବା ପରେ ଚୂଡ଼ାନ୍ତ ଭୋଟର ତାଲିକା ସେପ୍ଟେମ୍ବର 6 ତାରିଖରେ ପ୍ରକାଶ ପାଇବ। ତେଣୁ ସମସ୍ତ ଯୋଗ୍ୟ ଭୋଟରମାନେ ନିଜ ନାମ ତାଲିକାରେ ଠିକ୍ ଅଛି କି ନାହିଁ ତାହା ଯାଞ୍ଚ କରିନେବାକୁ ପରାମର୍ଶ ଦିଆଯାଇଛି। ଜିଲ୍ଲା ନିର୍ବାଚନ ଅଧିକାରୀ ସମସ୍ତ ନାଗରିକଙ୍କୁ ଅନୁରୋଧ କରିଛନ୍ତି ଯେ ସ୍ଥାନୀୟ ବୁଥସ୍ତରୀୟ ଅଧିକାରୀ ଇସିଆଇ ନେଟ୍ ମୋବାଇଲ୍ ଆପ୍ କିମ୍ବା voters.eci.gov.in ୱେବ୍ସାଇଟ୍ ମାଧ୍ୟମରେ ନିଜର ନାମ ଯାଞ୍ଚ କରନ୍ତୁ। ଯଦି କାହାର ନାମ ନଥିବ ତେବେ ସେମାନେ ଫର୍ମ 6 ପୂରଣ କରି ନାମ ସାମିଲ ପାଇଁ ଆବେଦନ କରିପାରିବେ। ଏହି କାର୍ଯ୍ୟର ସୁପରିଚାଳନା ପାଇଁ 6 ଜଣ ନିର୍ବାଚନ ପଞ୍ଜୀକରଣ ଅଧିକାରୀ ଏବଂ 36 ଜଣ ସହାୟକ ନିର୍ବାଚନ ପଞ୍ଜୀକରଣ ଅଧିକାରୀ ନିୟୋଜିତ ହୋଇଛନ୍ତି। ଏସ୍ଆଇଆର୍ ନିର୍ଦ୍ଦେଶାବଳୀର ପାରା 5 ଖ ଅନୁଯାୟୀ ନିର୍ବାଚନ ପଞ୍ଜୀକରଣ ଅଧିକାରୀ ଓ ସହାୟକ ନିର୍ବାଚନ ପଞ୍ଜୀକରଣ ଅଧିକାରୀଙ୍କ ବିନା ନୋଟିସ୍ ଏବଂ ସ୍ୱଷ୍ଟ ଆଦେଶରେ ପ୍ରକାଶିତ ଚିଠା ତାଲିକାରୁ କୌଣସି ନାମ ବାଦ୍ ଦିଆଯାଇପାରିବ ନାହିଁ। କୌଣସି କ୍ଷତିଗ୍ରସ୍ତ ଭୋଟର ଜନପ୍ରତିନିଧିତ୍ୱ ଆଇନ 1950ର ଧାରା 24 ଅଧୀନରେ ଜିଲ୍ଲା ମାଜିଷ୍ଟ୍ରେଟ୍ ଏବଂ ତାପରେ ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀଙ୍କ ନିକଟରେ ଅପିଲ୍ କରିପାରିବେ ବୋଲି ଜିଲ୍ଲା ପ୍ରଶାସନ ପକ୍ଷରୁ ସୂଚନା ଦିଆଯାଇଛି। ଜିଲ୍ଲାପାଳଙ୍କ ଏହି ସୂଚନା କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଅତିରିକ୍ତ ଜିଲ୍ଲାପାଳ ସାଧାରଣ ଶ୍ରୀଯୁକ୍ତ ମନ୍ଦରଧର ମହାଲିକ, ଉପଜିଲ୍ଲାପାଳ କେନ୍ଦୁଝର ଶ୍ରୀଯୁକ୍ତ ଉମାଶଙ୍କର ଦଳାଇ, ଅତିରିକ୍ତ ଉପଜିଲ୍ଲାପାଳ ପୁନମ ବିନୀତା ବାଗେ, ଡେପୁଟି କଲେକ୍ଟର ଶ୍ରୀମତୀ ଅରୁଣିମା ସାହୁ ଓ ଜିଲ୍ଲା ସୂଚନା ଓ ଲୋକସମ୍ପର୍କ ଅଧିକାରୀ ସାର୍ଥକ ରାୟ ଉପସ୍ଥିତ ଥିଲେ। ଏହି ସ୍ୱତନ୍ତ୍ର ସଘନ ସଂଶୋଧନ କାର୍ଯ୍ୟକ୍ରମ ସମ୍ପର୍କରେ ଜିଲ୍ଲାପାଳ ଶ୍ରୀଯୁକ୍ତ ବିଶାଲ ସିଂ ନମସ୍କାର କେନ୍ଦୁଝର କାର୍ଯ୍ୟକ୍ରମର ସାପ୍ତାହିକୀକୁ କହିଥିଲେ।
1: କେନ୍ଦୁଝର ଜିଲ୍ଲାରେ ସ୍ୱତନ୍ତ୍ର ସଘନ ସଂଶୋଧନ 2026 ଏସ୍ଆଇଆର୍ 2026 ର ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ସରି ଆସିଛି। ଫର୍ଷ୍ଟ ଫେଜ୍ରେ ଯୋଉଟା 30th of May କୁ ଆରମ୍ଭ ହେଇଥିଲା, ଆମେ ଆମର ଟୋଟାଲ 1915 ବୁଥରେ 13,72,000 ଉର୍ଦ୍ଧ ଭୋଟର୍ସର ଏନ୍ୟୁମେରେସନ୍ ଫର୍ମସ୍ ଡିଷ୍ଟ୍ରିବ୍ୟୁଟ୍ କରିଥିଲୁ ଆଣ୍ଡ 95%ରୁ ଉର୍ଦ୍ଧ ଯୋଉ ଏନ୍ୟୁମେରେସନ୍ ଫର୍ମସ୍ ଅଛି ସେଟା ଡିଜିଟାଇଜ୍ ହେଇ ଆସିଛି। ଆଣ୍ଡ ଡିଜିଟାଇଜେସନ୍ ପରେ ଆମର ଆଜି ପଲିଟିକାଲ ପାର୍ଟିଜ୍ର ରିପ୍ରେଜେଣ୍ଟେଟିଭ୍ ସହିତ ଆମର ମିଟିଂ ବି ହେଇଥିଲା। ଆଜି ଆମର ଡ୍ରାଫ୍ଟ ଇଲେକ୍ଟୋରାଲ ରୁଲ୍ ପବ୍ଲିଶ ହେଇଛି ଆଣ୍ଡ ସେଇ ଇଲେକ୍ଟୋରାଲ ରୁଲ୍ର କପିଜ୍ ବି ଆମର ପଲିଟିକାଲ ପାର୍ଟିଜ୍ ସହିତ ସେୟାର କରାଯାଇଛି। ଏହି ପ୍ରକ୍ରିୟାରେ ଆମର 1915 ବିଏଲ୍ଓସ୍ ଏବଂ 3000 ପାଖାପାଖି ଆମର ଯେଉଁ ବିଏଲ୍ଏସ୍ ଥିଲେ ବୁଥ୍ ଲେଭେଲ୍ ଏଜେଣ୍ଟସ୍ ଯେଉଁ ପଲିଟିକାଲ ପାର୍ଟିଜ୍ ତରଫରୁ ଆପଏଣ୍ଟ ହେଇଥିଲେ ବହୁତ ଭଲ ସହଯୋଗ କରିଛନ୍ତି। ଆଜି ଆମର ଡ୍ରାଫ୍ଟ ଇଲେକ୍ଟୋରାଲ ରୁଲ୍ ପବ୍ଲିଶ ହେଲା ପରେ ଆଜିଠୁ ଆମର କ୍ଲେମ୍ସ ଆଣ୍ଡ ଅବଜେକ୍ସନ୍ ପିରିୟଡ୍ ଆରମ୍ଭ ହେଉଛି। 5 ଜୁଲାଇ ଠୁ ଆରମ୍ଭ ହେଇ 4 ଅଗଷ୍ଟ ସୁଦ୍ଧା ଏହି ଏକ୍ସରସାଇଜ୍ ଚାଲିବ। ଏଠି ଆମର ପଲିଟିକାଲ ପାର୍ଟିଜ୍କୁ ବି ଆମେ କହିଥିଲୁ, ରିକ୍ୱେଷ୍ଟ କରିଥିଲୁ ଓ ସବୁ ଭୋଟର୍ସକୁ ରିକ୍ୱେଷ୍ଟ କରୁଛୁ କି ସେମାନେ ଯେଉଁ ଆମର ଡ୍ରାଫ୍ଟ ଭୋଟର ଲିଷ୍ଟ ଅଛି ସେଠି ଚେକ୍ କରିପାରିବେ, ତାଙ୍କ ନାଁ ଅଛି କି ନାହିଁ, ତାଙ୍କର ଯେଉଁ ନୋନ୍ ଲୁକ୍ ଅଛନ୍ତି ସେମାନଙ୍କ ନାଁ ଅଛି କି ନାହିଁ, କିମ୍ବା ଏମିତି ବି କିଛି ଲୋକ ଅଛନ୍ତି କି ଯେ ଇନଏଲିଜିବଲ୍ ଅଛନ୍ତି ଯେଉଁ ଅଲରେଡି ଡେଥ୍ ହେଇଯାଇଛି ଯାହାର ତାଙ୍କ ନାଁ ଅଛି କି ନାହିଁ ସେଟା ଚେକ୍ କରିପାରିବେ। ସେମାନେ ନିୟରେଷ୍ଟ ବିଏଲ୍ଓରୁ ଆମର ଲିଷ୍ଟ ପାଇପାରିବେ କିମ୍ବା ଆମର ଇସିଆଇ ନେଟ୍ ଆପ୍ ଯୋଉଟା ଅଛି ସେଠି ବି ଆମର ଡ୍ରାଫ୍ଟ ଭୋଟର ଲିଷ୍ଟ ପାଇପାରିବେ। ଅର୍ ଲାଷ୍ଟଲି ଆମର ଯେଉଁ voters.eci.gov.in ୱେବସାଇଟ୍ ଅଛି ସେଠି ବି ସେ ଆକ୍ସେସ୍ କରିପାରିବେ। ଏବେ କ୍ଲେମ୍ସ ଆଣ୍ଡ ଅବଜେକ୍ସନ୍ ପିରିୟଡ୍ରେ ଆମର ଯେଉଁ ବିଏଲ୍ଏ ଅଛନ୍ତି ସେମାନଙ୍କୁ ବି ଆମେ ଏଇଟା ଜଣାଇଥିଲୁ କି ଆଟ୍ ଏ ଟାଇମ୍ ସେମାନେ 10ଟା ଫର୍ମ ଦେଇପାରିବେ କ୍ଲେମ୍ସ ଆଣ୍ଡ ଅବଜେକ୍ସନ୍ ପାଇଁ। ଯେଉଁ ମୂଳଭୂତ ଉଦ୍ଦେଶ୍ୟ ରହୁଛି ଏସ୍ଆଇଆର୍ର କି ସବୁ ଏଲିଜିବଲ ଭୋଟର୍ସର ନାଁ ରହିବ ଏବଂ କୌଣସି ବି ଇନଏଲିଜିବଲ ଭୋଟର୍ସର ନାଁ ସେଇ ଭୋଟର ଲିଷ୍ଟରେ ରହିବ ନାହିଁ, ସେଇପାଇଁ ସେମାନେ କ୍ଲେମ୍ସ ଆଣ୍ଡ ଅବଜେକ୍ସନ୍ କରିପାରିବେ। ଯାହାର ନାଁ ବି ଆଡ୍ କରିବାର ଅଛି ସେ ପାଇଁ ଫର୍ମ ଦେଇପାରିବେ, ଯାହାର ନାଁ ଡିଲିଟ୍ କରିବାର ଅଛି ଅବଜେକ୍ସନ୍ ଦେଇପାରିବେ ଆଣ୍ଡ ଆକର୍ଡିଂଲି ତାଙ୍କ ନାଁ ଡିଲିଟ୍ କିମ୍ବା ଆଡ୍ କରାଯିବ। ଆଜିଠୁ ହିଁ ଆମର ଯେଉଁ ହିୟରିଂ ଆଣ୍ଡ ଭେରିଫିକେସନ୍ ଏକ୍ସରସାଇଜ୍ ଅଛି ସେ ଫେଜ୍ ବି ଆରମ୍ଭ ହେଇଛି। ହିୟରିଂ ଆଣ୍ଡ ଭେରିଫିକେସନ୍ ଯେହେତୁ ଏଇଟା ବି ଗୋଟେ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଏକ୍ସରସାଇଜ୍, ସେ ପାଇଁ ଆମର 6ଟା ଆସେମ୍ବ୍ଲି କନ୍ଷ୍ଟିଚୁଏନ୍ସିରେ 6ଟା ଇଆର୍ଓସ୍ ଏବଂ 36ଟା ଏଆର୍ଓସ୍ ଅଛନ୍ତି। ଦରକାର ପଡ଼ିଲେ ଆମେ ଅର୍ ଅଧିକ ଏଆର୍ଓସ୍ ଏଙ୍ଗେଜ୍ କରିବୁ, ବର୍ତ୍ତମାନ ପାଇଁ ଏଇଟା ଏକ୍ସରସାଇଜ୍ ଆମର ଆରମ୍ଭ ହେବ। ଆମେ ସମସ୍ତଙ୍କୁ ରିକ୍ୱେଷ୍ଟ ବି କରିଥିଲୁ ଆଣ୍ଡ ମିଡ଼ିଆ ବନ୍ଧୁଗଣ ରିକ୍ୱେଷ୍ଟ କରୁଛୁ ଆପଣଙ୍କ ପ୍ଲାଟଫର୍ମ କୁ ୟୁଟିଲାଇଜ କରି ଆମେ ସବୁ ଭୋଟର୍ସ କୁ ରିକ୍ୱେଷ୍ଟ କରୁଛୁ କି ଏଇ ଯେମିତି ଫାର୍ଷ୍ଟ ଫେଜ୍ରେ ସମସ୍ତେ ସହଯୋଗ କରିଥିଲେ, କୋପରେଟ୍ କରିଥିଲେ, ଆମକୁ ସପୋର୍ଟ କରିଥିଲେ, ସେମିତି ହିଁ ଆମର ଯୋଉ ଆସନ୍ତା ଆଜିଠୁ ଆମର ଅପକମିଂ ଫେଜ୍ ହବ କ୍ଲେମ୍ସ ଆଣ୍ଡ ଅବଜେକ୍ସନ୍ କିମ୍ବା ହିୟରିଂ ଆଣ୍ଡ ଭେରିଫିକେସନ୍, ସେଠି ବି ସହଯୋଗ କରିବେ ଏବଂ ଶାନ୍ତି ଶୃଙ୍ଖଳାରେ ଆମର ଏସ୍ଆଇଆର୍ ର କମ୍ପ୍ଲିଟ୍ ଏକ୍ସରସାଇଜ୍ ସରିବ ଆଣ୍ଡ ଆଫ୍ଟର ଫାଇନାଲ ଆମର ହିୟରିଂ ଆଣ୍ଡ ଭେରିଫିକେସନ୍ ଯୋଉଟା 2 ସେପ୍ଟେମ୍ବର କୁ ସରିବ, 6 ସେପ୍ଟେମ୍ବର 2026 କୁ ଫାଇନାଲ ଇଲେକ୍ଟୋରାଲ ରୁଲ୍ ପବ୍ଲିଶ କରାଯିବ।
0: କେନ୍ଦୁଝର ବନଖଣ୍ଡ କାର୍ଯ୍ୟାଳୟ ସମ୍ମୁଖରେ ମା ନାମରେ ଗଛଟିଏ ଚାରା ବିତରଣ କେନ୍ଦ୍ର ଉଦ୍ଘାଟିତ ହୋଇଯାଇଛି। କେନ୍ଦୁଝର ଆରକ୍ଷୀ ଅଧୀକ୍ଷକ ନୀତିନ କୁଶଲକର ଏବଂ ବନଖଣ୍ଡ ଅଧିକାରୀ ଧନରାଜ ଏସ୍ଟି ଏହାକୁ ଉଦ୍ଘାଟନ କରିଥିଲେ। 2 ମାସ ପାଇଁ ଚାରା ବିତରଣ କରାଯିବ ବୋଲି ସେମାନେ ପ୍ରକାଶ କରିଥିଲେ। ମାତ୍ର 1 ଟଙ୍କାରେ ଆଧାର ପରିଚୟ ପତ୍ର ଦେଇ ଲୋକମାନେ ଚାରା ନେଇପାରିବେ। ଏଠାରେ ପିଜୁଳି, ଆତ, ଡାଳିମ୍ବ, ବଉଳ, କାଜୁ, ଶାଗୁଆନ, ଶିଶୁ, ଲେମ୍ବୁ, ଅଁଳା, ଓଉ, ଶାଳ, ଚମ୍ପା, ଅଶୋକ, ବାହାଡ଼ା, ହରିଡ଼ା, ପଣସ, ଆମ୍ବ, କାଞ୍ଚନ, କଦମ୍ବ, ଅମୃତଭଣ୍ଡା, ମହୁଲ, ନିମ୍ବ, କରଞ୍ଜ, ମେହଗାନି, କୁସୁମ ଆଦି 6 ମାସିଆ ଚାରା ବଣ୍ଟନ କରାଯାଉଛି। ଉଦ୍ଘାଟନୀ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଅନ୍ୟମାନଙ୍କ ମଧ୍ୟରେ ସହକାରୀ ବନ ସଂରକ୍ଷକ ଅଶୋକ କୁମାର ଦାସ, ଡକ୍ଟର ସୁଦୀପ୍ତ କୁମାର ପଣ୍ଡା, ଅବସରପ୍ରାପ୍ତ ରେଞ୍ଜ ଅଧିକାରୀ ବିଜୟ କୁମାର ମହାନ୍ତ, ନାରାୟଣ ପଣ୍ଡା, ସନ୍ତୋଷ କୁମାର ମହାନ୍ତ, ଆମ ଜଙ୍ଗଲ ଯୋଜନାର ସଂଯୋଜକ ନିର୍ମଳ ସାହୁ, କେନ୍ଦୁଝର ଟାଉନ୍ ବନପାଳ ଯତୀନ୍ଦ୍ର କୁମାର ସାହୁ ପ୍ରମୁଖ ଉପସ୍ଥିତ ଥିଲେ। କେନ୍ଦୁଝର ଜିଲ୍ଲାପାଳଙ୍କ ଅଧ୍ୟକ୍ଷତାରେ ଜିଲ୍ଲାପାଳଙ୍କ ସମ୍ମିଳନୀ କକ୍ଷରେ ଜିଲ୍ଲା ଜାତୀୟ ରାଜପଥ ସୁରକ୍ଷା କମିଟିର ବୈଠକ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି। ବୈଠକରେ ଜାତୀୟ ରାଜପଥ ଓ ରାଜ୍ୟ ରାଜପଥରେ ସଡ଼କ ସୁରକ୍ଷା, ଦୁର୍ଘଟଣା ହ୍ରାସ, ଯାତାୟତ ପରିଚାଳନା ଏବଂ ସଡ଼କ ସୁରକ୍ଷା ସମ୍ପର୍କିତ ବିଭିନ୍ନ ପ୍ରସଙ୍ଗର ସମୀକ୍ଷା କରାଯାଇଥିଲା। ଜାତୀୟ ରାଜପଥ ପାର୍ଶ୍ୱରେ କୌଣସି ନୂତନ ଢାବା, ହୋଟେଲ, ରେଷ୍ଟୁରାଣ୍ଟ, ପେଟ୍ରୋଲ ପମ୍ପ କିମ୍ବା ଅନ୍ୟ କୌଣସି ବ୍ୟବସାୟିକ ସଂସ୍ଥା ସ୍ଥାପନ ପୂର୍ବରୁ ସମ୍ପୃକ୍ତ କର୍ତ୍ତୃପକ୍ଷଙ୍କଠାରୁ ଅନାପତ୍ତି ପ୍ରମାଣପତ୍ର ଏବଂ ବ୍ୟବସାୟିକ ଅନୁମୋଦନ ଗ୍ରହଣ କରିବା ବାଧ୍ୟତାମୂଳକ। ଏହି ଅନୁମତି ବିନା ଜାତୀୟ ରାଜପଥ ପାର୍ଶ୍ୱରେ କୌଣସି ନୂତନ ନିର୍ମାଣ କିମ୍ବା ବ୍ୟବସାୟିକ କାର୍ଯ୍ୟକଳାପକୁ ଅନୁମତି ଦିଆଯିବ ନାହିଁ। ସମ୍ପୃକ୍ତ ବିଭାଗମାନଙ୍କୁ ଏହି ନିୟମର କଡ଼ାକଡ଼ି ପାଳନ ସୁନିଶ୍ଚିତ କରିବା ସହିତ ଅନଧିକୃତ ନିର୍ମାଣକୁ ରୋକିବା ପାଇଁ ନିୟମିତ ଯାଞ୍ଚ ଓ ପ୍ରବର୍ତ୍ତନମୂଳକ ପଦକ୍ଷେପ ଗ୍ରହଣ କରିବାକୁ ପରାମର୍ଶ ଦିଆଯାଇଛି। ନମସ୍କାର, କେନ୍ଦୁଝର କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଆଜି ଶୁଣୁଥିଲେ ସାପ୍ତାହିକୀ କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଏଇଠି ରଖି ବିଦାୟ ନେଉଛୁ। ନମସ୍କାର।
2: ପ୍ରଚାର କଲୁ କାର୍ଯ୍ୟକ୍ରମ ନମସ୍କାର କେନ୍ଦୁଝର। କାର୍ଯ୍ୟକ୍ରମଟିକୁ ପ୍ରଯୋଜନା କରିଥିଲେ ଅନିତା ତିର୍କି, ଉପସ୍ଥାପନାରେ ଥିଲେ ଦେବାଶିଷ ମିଶ୍ର। ଆକାଶବାଣୀ କେନ୍ଦୁଝର, ସମୟ ସକାଳ 9 ବାଜିବାକୁ ଯାଉଛି। ପରବର୍ତ୍ତୀ କାର୍ଯ୍ୟକ୍ରମ ରିଲେ କରି ପ୍ରଚାର କରୁଛୁ ବିବିଧ ଭାରତୀ ରାଷ୍ଟ୍ରୀୟ ସେବାରୁ।

0: বাবু, দেবাশিষ বাবু, এবে হোটেল মদ মাংস খাওয়া কথা আপনার সম্ভব নাই?
1: আরে মদ মাংস খাওয়া এটা কোন ইউটিউবে অদ্ভুত কেন? আপনার কোন শহরে বড় বড় হোটেল কে জানতে নেই কি?
0: হ্যাঁ, এই অপকেট হোটেল কে যাইছি।
1: সে সব হোটেল রে মদ মাংস বিক্রি হুয়ে সব হোটেল রে ভিড়, এত লোক যে কাম করছেন সেটা এমনি কোন গোটা অদ্ভুত কাণ্ড হয়ে গেল আপনার দৃষ্টিতে?
0: নাই, মো কোনো কথা কি? আপনি তো দেবাশিষ বাবুকে ভালোভাবে জানেন।
1: ভালোভাবে জানেন মানে? হ্যাঁ, যে একা গার একা স্কুলে একা কলেজে আমি পাঠ পড়ছু, ইঞ্জিনিয়ারিং মধ্যে একাটি পড়ছু, দেখুন তো চাকরি বি একা জায়গায়।
0: তাহলে আপনি তো জানেন সে কেমন লোক।
1: দেবাশিষ বাবু, আপনি কোন কলবা কি চাইছেন সিদ্ধা লোক এমনি বুলিয়ে দিকে কেন করছেন?
0: নাই, লুচাইবার কিছু নেই, কেবে চা কফি কে জলখিয়া মজায় খাওয়া থাকা দেবাশিষ বাবু এবে তিনি তিনি থেকে কফি খাওছেন আর জলখিয়া মজাই সাংবাদিক খুঁজছেন।
1: হ্যাঁ, ইয়ে বি শুনছি অফিসের লোক মানুষ

0: নমস্কার শ্রোতা বন্ধু,
1: শুভ সন্ধ্যা।
0: স্বাগত করুছু আজির যুববাণী নেক্সট কার্যক্রমকু। আজির কার্যক্রমরে মু আছি আপনক সাথী প্রতীক্ষা
1: আও মু বিশ্বজিতা। প্রতীক্ষা, মানুষ বড় হেলা পরি কেতে ব্যস্ত হয়ে যায় না?
0: হ্যাঁ বিশ্বজিতা, বয়স বড়িবা সহ মানুষের কর্তব্য বড়ে, আউ দায়িত্ব মধ্যে, আউ এ সব ভিতরে মানুষ ব্যস্ত হয়ে যাওয়াটা তো স্বাভাবিক।
1: ঠিক কহিল প্রতীক্ষা, কিন্তু পিলাদিনটা কেতে ভালো থিলা না, কেতে খেলকুদ করুথিলে।
0: হ্যাঁ বিশ্বজিতা, বর্ষা হেউ কি খরা কি শীত, খেলো কিন্তু কেবে বন্ধ হয়নি।
1: হ্যাঁ, থরে মনে পকাইল এই বর্ষা দিনে পানি কাদুয়ারে বি কেতে আমি মানে খেলন্তি, আউ কিছু পিলা বি থাকতি কাদুয়াকু নাক টেকি খেল পড়িয়াকু বি যাঁতি না।
0: আউ জানো বিশ্বজিতা, যেউ পিলা মানে ছোটবেলু এই পানি কাদুয় শীত কাকরকু খাতির ন করি ময়দানরে কসরত করন্তি, সেমানে হি দিনে ক্রীড়া জগতরে নিজর নামকু গৌরবান্বিত করি পারন্তি।
1: হ্যাঁ প্রতীক্ষা, ঠিক কথা কহিল। যেমিতি রিঙ্কু সিং, ঋতুরাজ গায়কওয়াড, মহম্মদ সামি, শুভমন গিল নুহে।
0: আরে আরে বিশ্বজিতা, খালি কোন পুয়া মানে, আম ঝিও মানে কোন কম কি?
1: নাই নাই প্রতীক্ষা, জম্মা বি নুহে। যুগ আগেইবা সহ আম ঝিও মানে বি চান্দরে পৌঁছিলেনি। যেউ হাত দিনে ঘর সজাউথিলা সেই হাত এবে বোলিং ব্যাটিং করি দেশ পাই ওয়ার্ল্ড কাপ ধরুচন্তি, আউ এবে ঝিও মানে সাউন্ডুচন্তি দেশ পাই সুনাম।
0: বিলকুল ঠিক কহিল বিশ্বজিতা। তাহলে আজ যুববাণী নেক্সট কার্যক্রমরে সেমিতি জনে মহিলা ক্রীড়াবিদ কো বিষয়ে কথা হেবা।
1: হ্যাঁ হ্যাঁ প্রতীক্ষা, নিশ্চয়।
0: বন্ধু, সফলতা কেবে বি রাতারাতি আসে নাহি। প্রত্যেক সফলতার পছরে থাকে বর্ষ বর্ষর পরিশ্রম, ধৈর্য ও অদম্য বিশ্বাস।
1: আউ এই কথা কো সত্য প্রমাণ করিছন্তি আজির ক্রীড়াবিদ জনক। ভারতর এক ছোট গাঁরু ঝিওটি আসি ভারতীয় মহিলা ক্রিকেট দলর জসি পিঁধিবা পর্যন্ত তাঙ্কর এই যাত্রা লক্ষ লক্ষ যুবতীঙ্ক পাই আজি সাজিছি প্রেরণা।
0: বন্ধু, সে হেউছন্তি বর্তমানর আইসিসি ইন্টারন্যাশনাল টি-20 মহিলা বোলার মানক মধ্যে প্রথম স্থানরে থিবা ভারতীয় মহিলা বামহাতি স্পিন বোলার শ্রীচরণী।

0: বন্ধু, আমার পূর্বতন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার কহিছন্তি, স্বপ্ন তাহা নুহে যাহা আমি শোই করি দেখু, স্বপ্ন তাহা অটে যাহা আমাকে শোবাকু দেই নথায়। হ্যাঁ বন্ধু, ঠিক সেইপরি ক্রিকেট কু জীবনর লক্ষ্য এবং স্বপ্ন করি সারিবা পরে শ্রীচরণী মধ্য নিজ আখিরু নিদকু হজেই দেইথিলে।
1: প্রতিদিন দীর্ঘ সময়ের অভ্যাস, খারাপ পানিপাগ সহ আর্থিক সমস্যা ও কঠিন প্রতিযোগিতা সবুকু অতিক্রম করা পড়িথিলা তাঙ্কু। কেতেবেলে দলরে সুযোগ মিলিনথিলা তো কেতেবেলে ভালো প্রদর্শন সত্ত্বে চয়ন হইনথিলে, এসবু সত্ত্বে বি কেবে হার মানিনথিলে শ্রীচরণী।
0: হ্যাঁ বন্ধু, পরিশ্রম কেবে ব্যর্থ যায় নাহি, সময় আসিলে তার ফল নিশ্চয় মিলে। এই কথাকে নিজ জীবনের প্রমাণ করে আজির সফল ক্রিকেটর ভাবে ভাল পাইবা সাউটি চালিছন্তি শ্রীচরণী।
1: ভারতের 19 বর্ষর কম বিশ্বকপ দলরে স্থান পাইবার বিফল হওয়া পরে সে 23 বর্ষর কম স্তরের চয়ন সময়ের নিজের প্রতিভা দ্বারা সমস্ত প্রভাবিত করে এবং পরে তাঙ্কু মহিলা প্রিমিয়ার লিগ বা WPL 2025 স্থান মিলিথিলা। দিল্লি ক্যাপিটালস তরফরু WPL রে নিজের প্রতিভা প্রদর্শন করিথিলে শ্রীচরণী।
0: সে রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু বিপক্ষে WPL রে ডেবিউ করিথিলে এবং 2টি গুরুত্বপূর্ণ উইকেট মধ্যে নেইথিলে। শ্রীচরণীঙ্ক উত্তম প্রদর্শন পাইঁ দ্বিতীয় থর পাইঁ দিল্লি ক্যাপিটালস WPL ফাইনাল রে পৌঁছি পারিথিলা এবং সেঠারে শ্রীচরণী 2টি উইকেট নেইথিলে এবং তাঙ্ক দল রনার্স আপ হইথিলা।

0: প্রিয় টিপি এনওডিএল বিজুলি উপভোক্তা আপনার জানান কি এবে 25 বর্ষ বিজুলি বিল চিন্তার মুক্তি পিএম সূর্যঘর যোজনার মাত্র 1875 টাকা দেয় আজ্ঞা হ্যাঁ মাত্র 1875 টাকার নিজ ছাত উপরে সোলার প্যানেল বসান্ত এবং বর্ষক 5000 টাকা পর্যন্ত সঞ্চয় করন্তু আজ হি 1800345678 কিংবা 1912 রে যোগাযোগ করন্তু।
1: এবে চলন্তে শুনিবা দেবীদত্ত মহান্তিঙ্কর রচনার গোটিয়ে গীত। গীতের পাইঁ কণ্ঠদান করিছন্তি করুণাকর।

শ্রোতা বন্ধু আজি তো সময় হয়ে যাই তেবে আজির কার্যক্রম কু এইটি রকুচু আজির কার্যক্রম প্রযোজনা ও পরিচালনা দায়িত্বরে থিলে রাজীব মাহুন্ত এবং উপস্থাপনারে মু থিলি নিহারপালা পটনায়ক আজি পই তাহলে বিদায় দিয়ন্তু রহুচু নমস্কার।

0: শ্রোতা বন্ধু, আমি সায়নর অনুভব অগণারে অনেক ব্যক্তিত্বঙ্কু শুনিথান্তি। তেবে প্রতি ব্যক্তিঙ্ক কাহাণী পছরে লুচি রহিথায় জীবন জীইবার অনেক বাট। তেবে এইটি আম উপরে নির্ভর করে যে আমি কেউ বাটটিকু আপণাইবা, নিজ পাই তথা আম পরিবার পাই। তেবে বরিষ্ঠ নাগরিক যিকি জীবনর প্রতিটি খরা বর্ষাকু সহিছন্তি, নিজ অনুভূতিরে এ সংসারকু গড়িছন্তি, আও সেই অনুভূতি হি আম সমাজকু আলোকিত করে। সেমানে হেউছন্তি আম সমাজর মূলদুয়া। এইটি কহিবা বাহুল্য যে সেমানে কেবল জনে ব্যক্তিত্ব নুহন্তি, বরং গোটিয়ে জীবন্ত ইতিহাস। আও সেমানঙ্কু স্নেহ আদর আও সম্মান দেলে হি আমি গোটে সুন্দর পরিপুষ্ট সমাজ গড়ি পারিবা। সেমানে বটবৃক্ষ পরি, বটবৃক্ষ যেপরি নিজ ছায়ার শীতলতা প্রদান করিথায়, ঠিক সেইপরি গুরুজন মানে আম পরিবার তথা আম সমাজকু সুরক্ষা দিয়ন্তি। তেবে আজি আম সায়নর অনুভব অগণারে আম সহিত যোড়ি হইছন্তি বিষ্ণুচরণ পণ্ডা মহোদয় আপণে। তেবে তাঙ্কু আজি আম কার্যক্রমরে ভেটিবা, আউ পুনি থরে তাঙ্ক শ্রীমুখরু তাঙ্ক পরিচয় জানিবা। তেবে তা পূর্বরু তাঙ্কু আম কার্যক্রমকু স্বাগত জনাইবা। আজ্ঞা নমস্কার।
1: নমস্কার
0: আপনার, আমার কার্যক্রমকে বহুত বহুত স্বাগত।
1: ধন্যবাদ।
0: শ্রোতা বন্ধুকে আপনার পরিচয় দিয়ন্তু।
1: মু নাম বিষ্ণুচরণ পণ্ডা, গ্রাম বারবাটিয়া, থানা পিরহাট, জেলা ভদ্রক।
0: তবে আপনার বয়স কত হল?
1: বর্তমান মোর বয়স 67 বর্ষ।
0: আপনি কেউ বৃত্তিরে নিয়োজিত ছিলেন?
1: প্রথমে মু সরকারি বৃত্তিরে উঠা জল শোষণ নিগমরে মু চাকরি করেছিলি। তারপরে কিন্তু 2003 মসিহারে সরকারঙ্কর বড় নিষ্পত্তি অনুযায়ী আম বিভাগরু সর্বনিম্ন 6000 কর্মচারীকে ভিআরএস দিয়াগলা, এবং সে ভিআরএস মধ্যে মো নাম থিলা। তেণু এই যে ভিআরএস আমি নেলু, এই ভিআরএস সরকারঙ্কর যে অর্থনৈতিক চিন্তাধারা থিলা যে কর্মচারী মানুষ ছটেই করি আমি রাজ্য সরকারের অর্থনৈতিক সমৃদ্ধি করিবু, তার ফলস্বরূপ আমাকে হি ভোগিবা পড়া। এ 6000 কর্মচারী একা দিনে ওড়িশা উঠা জল নিগমরু কিছু সরকারিঙ্কর যে ভিআরএস স্কিমর যে প্রাপ্য আমাকে দেই এই বিভাগরু আমাকে চাকরিরু অন্তর করে দিয়াগলা। তারপরে যেতে চাকরিরু অন্তর করে দিয়াগলা, সেতবে আমার সব বয়স বহুত কম থাকে, কার 40 বর্ষ কার 42 বর্ষ। তেমন আগুক বি মধ্যে জীবন ধারণ করা সমস্ত কর্মচারী যিয়ে যেপর ভাবে সরকারি বৃত্তি পরে নিজ বৃত্তিকে আপণাই নেলে, এবং কিছু কর্মচারী মধ্যে হতোৎসাহ মধ্যে বি গতি করে দেওয়াবধি মধ্যে করছেন, ঠিক সেইপরি মো ভাগ্যের বি মধ্যে সে জিনিস আসিলা। কারণ মু সেতবে সময় বিএ পাস করেছিলি, তেণু সে সময় মু কোন করিবি মু কি চিন্তা করে পারলি না। তেণু মু নিজে নিজকে স্বাবলম্বী হওয়া পাই মু এক মোর সহযোগী সি বি মধ্যে ভিআরএস নিয়ে সি এক অটো আনি আম ভদ্রকরে চলাউলে, তাঁকরি প্রেরণা হি মতো বড় প্রেরণাদায়ক হল। তেমন মু নিজে এই ভিআরএস পয়সার সেতবে অটোর দাম বহুত কম লা, হারাহারি গোটে অটো দাম 90,000 টাকা ভাইয়া লা। তেমন মু ভিআরএস দিয়ে সেই 90,000 টাকার বিনিময় ভদ্রকরে হচ্ছে অটো কার্যের লিপ্ত রইলি। যা হোক ঠাকুর দয়ারু অটো চলাইবা দ্বারা ভালো রোজগার বি হল, যদি বা ভিআরএস নেওয়া সময় মোর দরমা হারাহারি 4200 টাকা ভাইয়া লা, কিন্তু মু অটো চলাইবা দ্বারা মাসক 9,000 টাকা ভাইয়া রোজগার কলি। এ মর হচ্ছে নিজ বৃত্তির রোজগার।
0: তবে আপনার জয়নিং কেবে লা আউ যে আপনার উঠা জলসেচন বিভাগের ভিআরএস নেলে কেতে মশিয়ারে নেইতিলে?
1: মু 1980 মশিয়ারে উঠা জলসেচন নিগমরে চাকরি কার্য আরম্ভ করেছিলি। তারপরে 2003 মশিয়ারে আমি যে সরকার নির্দেশ অনুযায়ী আমি সমস্তে হচ্ছে ভিআরএসরে গলু, যাকে ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট স্কিম বলে কুযায়।
0: তবে আপনি যেতবে কার্যরে যোগদান করেছিলেন সেতবে আপনার যে সহকর্মী মানে লে সে সহযোগ আপনার প্রতি কমিটি কম লা?
1: সহযোগ বহু ভালো লা। সরকারি চাকরিরে যেতবে আমি অফিস যাও, আমি ছোট কর্মচারী হলে বি মধ্য উপর কর্মচারী মানকর যে স্নেহ শ্রদ্ধা বা যে কর্মচারী বৃন্দ, আমি সমস্তে গোটিয়ে পরিবার লোক ছিলু। যেমিতি পরিবার ভিতরে যে বাপা যেমিতি হেড হুয়ে এবং তার পরিবার সমস্ত সমান দৃষ্টিরে দেখে, ঠিক সেইভাবে আমার অফিসটি চালুলা। ই অফিসটি বি কেবল যে ভদ্রক ডিভিজনরে লা তা নুয়ে, সারা ওড়িশার প্রতি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার বি ডিভিজন লা, এবং প্রতি ডিভিজন সহিত বি আমার ভালো সম্পর্ক লা, এবং আমার ডিপার্টমেন্ট বহু সুরুখুরে চালুলা। কিন্তু না যেহেতু ইয়ে ডিপার্টমেন্ট লা ଏକ ଏଗ୍ରିକଲଚରାଲ ଡିପାର୍ଟମେଣ୍ଟର ଅଂଶ। କୃଷି ଦ୍ୱାରା ହିଁ ଦେଶ ସବୁବେଳେ ଉନ୍ନତି କରେ, ତେଣୁ କୃଷି କାର୍ଯ୍ୟ ହେଉଛି ଓଡ଼ିଶା ଉଠା ଜଳ ନିଗମର ସବୁଠାରୁ ଗୋଟେ ବଡ଼ ପଦକ୍ଷେପ ଥିଲା। କିନ୍ତୁ ଦୁର୍ଭାଗ୍ୟବଶତଃ କାହିଁକି ସରକାର ଚିନ୍ତା କଲେ ଯେ ଉଠା ଜଳ ସେସନ କର୍ମଚାରୀମାନଙ୍କୁ VRS ଦେଇ ଆଉ ଏହାକୁ ପ୍ରାଇଭେଟାଇଜେସନ୍ କରିବା ପାଇଁ, ତେଣୁ ଏକ ସମୟରେ ଯେଉଁ 6,000 କର୍ମଚାରୀଙ୍କୁ VRS ଦିଆଗଲା, ଇଏ ବି ମଧ୍ୟ ସେତେବେଳେ ରାଜ୍ୟ ଭିତରେ ଏକ ଆଲୋଡ଼ନ ସୃଷ୍ଟି କଲା। ତଥାପି ଆମେ ଯେହେତୁ ନିମ୍ନଭୋଗୀ କର୍ମଚାରୀ ଥିଲୁ, ସରକାରଙ୍କ ନିଷ୍ପତ୍ତିକୁ ମାନିନେଲୁ, ସେଥିପାଇଁ ବି ଆମର ଯେଉଁ ସଂଘ ଥିଲା ସେ ବି ମଧ୍ୟ ମାନିନେଲା, କାରଣ ସେତେବେଳକୁ ଆମେ 27 ମାସର ଦରମା ପାଇନଥିଲୁ। 27 ମାସର ଦରମା ନ ପାଇ ପିଲାଛୁଆଙ୍କୁ ଧରି ଚାକିରି ବାକିରି କରି କିପରି ଭାବରେ ଦୟନୀୟ ଅବସ୍ଥା ଆମେ ଗତି କରୁଥିଲୁ, ଯେଉଁମାନେ ପ୍ରକୃତର ଏ ଦୟନୀୟ ଅବସ୍ଥାକୁ ଭୋଗ କରିଥିବେ ସେଇମାନେ ହିଁ ଜାଣିପାରିବେ। କେବଳ ସରକାର କେବଳ ଏହାକୁ ଏହା ଜାଣିପାରିବ ନାହିଁ, କାରଣ ସେ ଆମକୁ କେବଳ VRSର ଯେଉଁ ସରକାରୀ ନିୟମ ଅନୁଯାୟୀ ପ୍ରାପ୍ୟ, କାହାକୁ 3 ଲକ୍ଷ, କାହାକୁ 4 ଲକ୍ଷ, କାହାକୁ 7 ଲକ୍ଷ, କାହାକୁ 8 ଲକ୍ଷ ଟଙ୍କା ଦେଇ ଆମକୁ ବିଦା କରିଦେଲେ, ତାପରେ ଆମେ ନିଜ ଗୁଡ଼ନରେ କିପରି ଆମେ ନିଜେ ଛିଡ଼ା ହେବୁ ତାହା ହିଁ ଆମେ ହେଉଛି ଚେଷ୍ଟା କଲୁ। କାରଣ ଜୀବନରେ ତ ବହୁତ ପ୍ରତିବନ୍ଧକ ଆସେ, ପ୍ରତିବନ୍ଧକ ଭିତରେ ବି ମଧ୍ୟ ଜୀବନ ଭାଗ ଭାଗ ହୋଇଯାଏ, ତେଣୁ ଗୋଟିଏ ଭାଗ ଥିଲା ଆମର ସରକାରୀ ଚାକିରି, ତାପରେ ଦ୍ୱିତୀୟ ଭାଗରେ ଆମେ ପହଞ୍ଚିଲୁ ଯେ କେମିତି ନିଜ ଗୋଡ଼ରେ ଆମେ ନିଜେ ଛିଡ଼ା ହେବୁ ଏବଂ ନିଜ ପରିବାରକୁ ସୁଦୃଢ଼ କରିବୁ। ଏହି ହିସାବରେ ହିଁ ଆମେ ସେ ସରକାରୀ ଚାକିରିକି ଭୁଲିଗଲୁ, ନିଗମ ଚାକିରିକି, ତାପରେ ନିଜେ ଆମେ ନିଜ ଗୋଡ଼ରେ ଛିଡ଼ା ହେବା ପାଇଁ ଚେଷ୍ଟା କଲୁ।
0: ତେବେ ଆପଣଙ୍କର ସଂଘର୍ଷମୟ ଜୀବନ, ତେବେ ଏଇଠି ଟିକେ ଆମେ ଫେରି ଆସିବା ଆପଣଙ୍କର ପୁରୁଣା ଦିନକୁ। ଆପଣଙ୍କର ଜନ୍ମ କେଉଁଠି ହେଇଥିଲା ଆଉ ପାଠପଢ଼ା ସବୁ କେଉଁଠି ହେଇଥିଲା?
1: ଦେଖନ୍ତୁ, ଆମେ ତ ଗାଁରେ ଜନ୍ମ, ଗାଁର ପରିବେଶ ନେଇ ଆମେ ସେତେବେଳେ ପାଠ ପଢ଼ୁଥିଲୁ। ଗାଁରେ ସେତେବେଳେ ସମୟରେ ବି ଏତେ ଶିକ୍ଷାର ଉନ୍ନତି ହୋଇନଥିଲା, ଯଦି ବା ଆମ ଅଞ୍ଚଳରେ ହାଇସ୍କୁଲ ଥିଲା। ମୁଁ ସେତେବେଳେ ପିରାଟ ହାଇସ୍କୁଲରେ ପାଠ ପଢ଼ୁଥିଲି, ପିରାଟ ହାଇସ୍କୁଲରୁ ପାଠ ପଢ଼ି ସାରିଲା ପରେ ତାପରେ ମୁଁ ଭଦ୍ରକ କଲେଜରେ ପାଠ ପଢ଼ିଲି, ଭଦ୍ରକ କଲେଜରେ BA ପାସ୍ କଲି। ଘରର ଆର୍ଥିକ ଅବସ୍ଥା ଏବଂ ସେତେବେଳେ ସମୟରେ ବି ସରକାରଙ୍କ ପାଖରେ ଯେ ସବୁ ପିଲାଙ୍କୁ ଚାକିରି ଦିଆଯିବ

0: আজি আমি রামায়ণর অন্ধ মুনিঙ্ক অভিশাপ এবং শ্রবণ কুমার বদ্ধ
1: আচ্ছা
0: এ বিষয় আজি সমালোচনা করিবা পাই যাউছি।
1: হুম,
0: কোন হইছি
1: কোন?

0: শুনিলা মাত্র কে নিচ্ছে তেজিবে জীবন
1: ভজ রাম হে,
0: মো সেবা সরিলা আজু হে অযোধ্যা রাণ,
1: হরি রাম হে ভজ রাম হে, নবীন সুন্দর ঘন রাম হে,
0: হাতি দেহে।